0: มาตอนยังมันมันตอนไหนปีเลยคนไม่ละคนอะไรหมดงั้นทำไรบริษัทก็ชิบยันชดจ่ายไปอุติคอมพิวเตอร์กินด้านดูเกย์ตัวไปจะตอนยาวดูเช่นเข้มงั้นมาเนี่ยงั้นคนมันมันตอนคนน้ำหมดน้ำทั้งเมื่อไหร่কম্পিউটার বিক্রি করলে শিকাউনে আনি মারমাত গরলে নেপাল কে নম্বর 1 হারু এন্ড সাফটওয়্যার এডুকেশন সেন্টার হনি আও সিপিএন মত কম্পিউটার পাউনু কা সাথে কম্পিউটার শিকাউনে রকেই কতম বিক্রি হালে মা ঘর মা বিক্রি ঘর মই ব্যাংক মই হবি স্কুল অফিস দুন সুকে সং সস্তা মা বিক্রি তেই আয়রা বনাউনে সুবিধা পিন ছায় জুসি ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাকচা কুপিন ব্যবস্থা আছে হই কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার ফটোকপি মেশিন ইন্টারকম সিস্টেম ইনভার্টার সোলার সিস্টেম আর ইনভার্টার কো ব্যাটারি পানি পাইনছা সিজি ক্যামেরার ভরপুর তো ইন্টারনেট পানি পো জোড়িছ থাও আমার মনে কই আগে ডাকে আও তালো বেতাল মহিদের ফির দুকা পাইলা নি ঝুসি আও এ ফোন নম্বর 0215547887 9425355541 আব হয় আব গুড ভেরি গুড ভেরি গুড
1: লুগা লাগাও गाडी चढ्ने ठाउँसम्म जाऊ गाडी चढ अस्पताल पुगेर पुर्जी काट लाइन लाग कहिले नाम बोलाउँछ अनि बल्ल डाक्टर देखाउन पाइन्छ
2: के भयो बोलादै के गुनगुनाइरहेको
1: होइन बुढीलाई डाक्टरकोमा लानु पर्ने कति समय लाग्छ भनेर यसो हिसाब गरेको
2: हेत्तेरी अब पनि डाक्टर देखाउन समयको हिसाब गर्नुपर्छ त अब त सिधै हाम्रो पात्र खोल्नु अनि कुन रोगको विशेषज्ञ डाक्टर देखाउने हो उसलाई अडियो या भिडियो कल गर्नु
1: यति सजिलै
2: अनि त अब हाम्रो पात्र एपबाट विशेषज्ञ डाक्टरसँग परामर्श लिन एकदम सजिलो छ न पैसा लाग्छ धेरै न समय जान्छ खेरै